বিচর কবে লই মা, বিচর কবে লই মাম, ঝংঝঙে বগনে খরে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সাত পরে পছি আমার লাইফ।

0: সাহান বিচর কবে লইমা বিচর কবে লইমা সাকে
1: তিন তারা তিন তীর ছড়কে না হে রাম তীর নর মায়ালু তিন তারা তিন তীর তিন তারা তিন তীর ছড়কে না হে রাম তীর নর মায়ালু তিন তারা তিন তীর তিন তারা তিন তীর ছড়কে না হে রাম তীর নর মায়ালু সারা সারা